মোরে, দুঃখ রো সন্তাপ উত্তরে শুনি সচ্চি বাণী, সন্ত সাজন পহে সরসে পুরে গুরতে জানি, শুনতে পুনীত কহতে পবিত সতগুর রহিয়া ভর পুরে, বিনবন্ত নানক গুর চরণ লাগে, বাজে অনুহদ তুরে।